0: कुलास तुम कुफा भी
1: जिमिसी नी नमांडे हम सॉफ्टन साउ जिमिस आगे साथ तो कुनु फाटा तो फ्लूपी रहने न ते साउ वे साला का शेषेत आगे ये न नियर नगे नियर नगे ते सच नु फेलुम ना या तावनात नी फिकिरीजा ना तावनात नी फासागुता ना तावनात नी फांचाना तावनात नी चिमाना ना पचमेचमाना तफिता साना का ni flupiga nena sin fugonzo tete na nin nana tateraka nufnis tateraka dono nufun setine gat fani nufun ni tanuga malakas ni nufun sanakai nangalaga ni satinu kutena figa nena nalaina tawantia salame tamti figa nenti nanupka boate rose afoka fulamena gabati la fok afoka nfatsu gabati la fok setine izgade na tam tawal na mid wana sum taganan na madakaskiaga te wantagana kai madakaskiaga te wantagana kamalakas agina tsatkisana ianaz nasogny gouvernement ientopoko nasogna ny gouvernement gouvernement efa tsy niasa rahateo mo fa ianao no mibaiko azy zay tianao atao fa ny mbola manaraka ny zay de zao tsy matoky anao zay tompoko anendry Isinjai no ande anetje ministra mila sefeye betsaka nena tsefe any fa setina ihany matana io tompoko efa na ianana be fultana natana teo a tsy misy nin fanidina fa hoaka natana teto fanidina tsalatena mbava tsamizao fa zao teneniko dia matofo loha mato manompoko zao zavatra zao dia tadio fa niherinareo tanoranareo tsy vola tompoko azafady tsain ny fikiriza ny fantrana zay tsanganany io tramizao tsy mandoatra tanora malagasa dia matofo loha mitsangana ho an'ny oaviny le nofo nangalarinao tramizay tsy maintsy ho azo ny tanora manetana manetana eto manetana ireoga iamandreny raha natsapa anao mifomagana manisa vola anaty poketra ho atao fire tsy misy petraka amireo tanora ao rehefa tsy tafitrana amin'ny université akatso tsy tafitra amin'ny université fanjakana tsy mianatra efa hitana dia matofo loha ve ny tanora maro be isaky ny inscription ao akatso tanora reraka no milahatra eo tompoko tanora tsy misakafo no milahatra eo te ho tafitra amin'ny université fanjakana ka hoana kehitriny ireo tanora reo no mitolo mitolona satria te hoanana ho avy toy ny tanora retraretra eraka izao tontolo izao tanora malagasy mahay tanora malagasy manana ny ajany tanorana malagasy a tena azo atokisana reo ny rarian'ny madagasikaraaaaaaaa
0: Sotra tombokolahy, sotra tombokovavy.